0: ডাকে পাইলো রাতে আখা ঢোকেও ক্যা হো দারু
1: এ চিনা নাকো সিন্দুর পোতে দুই কো দাগো চুরাও চিনা নাকো সিন্দুর পোতে দুই কো দাগো চুরাও সুন্দর গর্নে ঔঠিলে।